কিনিগ্রিক আকাশবাণী শিলং কাকুবর বন পুলে ফিদি মেরি নগটি ওয়ালং কিনি কিলং কিমাত কিব কংসান জং কাকুবর মতা কস্টেপ পনিয়া নিমন্ত্রী রংবাদু করি নরেন্দ্র মোদি ইয়াক গভর্নিং কাউন্সিল মিটিং কা বখাতওয়ে জং নীতি আয়োগ মিন নিন গসঙ্গি হা রাষ্ট্রপতি ভবন জবসক ও এমএলএ বরম কে জেলা ও বদেইরু ওয়েই নি কি নংলাম রংবা জং কে এনপিপি ও জেমস পিকে সংমা হা কা জিংজে নংমি খমা থমাই শাক ইং দরবার থাও আন রাজ্য সভা নমার ব অমশম ডান কৃতং বানিয়া খুন প্রসা ইয়ে উ বাট প্রিংখ্রে কে সরকার মেঘালয় বান প্রিয়াং ইয়ে কে নর্থ ইস্ট ইন্ডিয়া ইনফ্রাস্ট্রাকচার সামিট আর হাজার আর ফুন রিও কবন সালং হা কা খাত সান বাট খাত রিও তরিক মেন্টাও বনাই কি খবর কি বাবনিয়া উমন্ত্রী রংবাদু করি নরেন্দ্র মোদি মিনহিন গসিউলাপনিয়া গভর্নিং কাউন্সিল মিটিং বখাতওয়ে জঙ্গ নীতি আয়োগ হা রাষ্ট্রপতি ভবন হা নিউ দিল্লি উ মোদি উল অং বা ওয়াট লা কপ্রথে রং ইয়াটিংবা কপর জঙ্গ জিংস ইর বা জিংবাম ঠিকনা এক লাসায় কে ইন্ডিয়া পাট কং ইয়াইবেং বঞ্জাম সফরং হা কজিং কেউ ইরাত দা কমন কবজাত বাট কজিং স্নৌস খেম হালাদি উ মোদি উল অং বা কটবাক ইন্ডিয়া কাছে কথং জক বিকশিত ভারত কিঙ্কিৎ খ্রে কল্যাং জক সরকার পদেং বট কি সরকার জেলা রু কনং খলান উমন্ত্রী রং বা উল অং বা কলং কবদন কাম বানশা তিলন্তি দা কমনসি মেত্রিলং কজিং আসাম জিংমুট মার্কলিয়াং না কমতা কজিং ভা বা করোই কপার হা কি জেলা বারো জঙ্করি হাকতে গে জিয়েলং লাখাম্পনে ইজমুট হলর কি লাত্রে কাম বান কিনতে উই কাসেং কাম বান পুন খ্লানি কজিং আজি হিকাই পেন্টিবেট হা কি জাত কাম কি বা ফের ফের বাট কজিং পুন মি কি কাম কে বান শান স্লেম হা কালাওয়ে উনোয়েলাম যুগ ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি উবদেইরু এমএলএ বরিম জঙ্গ মেঘালয় উ জেমস পি কে সংমা উলাসা আজিত কুম উদখত জঙ্গ ইং দরবার থাও আইন রাজ্যসভা খ্লেম দদন কৃতং বঞ্জিং প্রসা ইয় উ লাই কাম জিংজব ইউ জেমস পি কে সংমা হাদিয়েন বলা কুৎ কপর থেপ কৃতং না কমদা কাজিং খুন ইলেকশন রাজ্যসভা হাকবা অম শ্যাম লাদন কৃতং বনিয়া খুন প্রসা ইয় উ উ রিটার্নিং অফিসার উবরেইরু উ সেক্রেটারি জঙ্গ ইং দরবার থাও আইন কে মেঘালয় ও মালথুস এস সংমা উ লাপন বনায় কৃতিং জং জেমস পি কে সংমা কুম উ নংজব হাদিয়েন বলা ইউ এগ জিংজব দ কবসুক উ জেমস পি কে সংমা উল অং ব উন্ত্রেই না কবন্তা কে জিং বিট জিং বিয়াং জং জেলা বাট উন সক্রেন ই কি মাত জিং এ জং কে নি কে জেলা হা কা ইং দরবার থাও আইন রাজ্যসভা লাসয় এক সস্কুলার ত্রেই স্নৌথো জিংমুটলাং হাপরিং কা সরকার পদিং কা সরকার আসাম বাট কা সরকার নাগাল্যান্ড বন্তি বাতপনমি উমফিয়াং না কি জাকা কি বদন হাকাপুত আসাম বাট নাগাল্যান্ড ইয়াকাতে কে জিংয়েতে আসস কুলার লাসয়ে নিউ দিল্লি হাকমার জিং সাক্ষিলাং জ উমন্ত্রী করবার রি অমিত শাহ উমন্ত্রী রংবা কা আসাম হিমন্ত বিশ্ব শর্মা বাট উমন্ত্রী রংবা কা নাগাল্যান্ড উনেফিউ রিও হাগ জিংক্রেন জং মন্ত্রী করবার রি উল অং বা কদে কলিপ মাত কবন সাক কন মাও নমার বা কী কজিং প্রসং কনসলং রু কিংপলি লাট সা ইয়া কজিং তি এ কিউ কিউ পাত কি মার পখন দৌ কি বলা বন্দন হা কদে কথান উল অং রু বা কী কাই বলা সিম কপন পাও ক ডাক জং কবন সিএম কবা বু অসুয়া বর বর হা খমাত ইয়া কজিং দাওয়া জং করি বার কজিং ত্রি লং হাপরিং কি জেলা না কমতা কজিং বিট জিং বিয়াং লং জং পারো উ সম্বোদ মন্ত্রী রংবা কে জেলা উবা স্নেহ ভালং ধার উবা পেটরু ইয়া কাতনা ট্রান্সপোর্ট মিনহিন কসঙ্গি উলাপ্লে কা ওয়ান টাইম সেটেলমেন্ট ও টি এস স্কিম আর হাজার আর ফুন্দ্রিও জং কাতনা ট্রান্সপোর্ট কবথমু বনিয়া রাব কি ত্রাই কালি কামাই কি ব্রাং সাতেং গজিং সিউ বাই মুসুর কালি কবাই ফিটনেস বাট কিবৈ কিবৈ হাগ জিং কেরান বিকি নং পথাই খবর উবা স্নেহ ভালং ধার উলাই থু বা লাইয় ইয়াক জিংকুবুর না কা কনহুন মন্ত্রী সরকার বান মাপ নো এক ফাইন সিউ দির পর বাট কনলং রু কিংপ্লি লাট ইকি ত্রাই কালি বান ইয় সিউ ন তং ইয়াক বাই ত্রাই কবাং সা উলাই থরু বা লা দেপনখ্রে এক লাট বান সিউ অনলাইন বা কি ত্রাই কালি কামাই কি লাট মান সদং সিউ নো নাদু মন্তা কসঙ্গি উসম্বোদ মন্ত্রী রংবা অংবা কে ও টি এস স্কিম কলং না কবন্তা বারো কি জাত কালি কামাই লা কি কি কালি রেট নে কি কালি কি বহে উবা ধার উল অং বা ওয়াট লা কা সরকার কানুম তং খন্দিয়াত কা খাজনা হাপো জঙ্গনি কা স্কিম পুনমান কথং জ সরকার কলং বানখাম পান আরাম কি ত্রাই কালি কামাই কি বালা খিয়া পালা কাজিং সিউ নামার কাজিং পেনসা তেং বোন বোন স্নেম উলকন তুরু ই কি ত্রাই কালি বান সিউ তিস্তা নো এ কা খাজনা নংনি শেখমাত হাদিয়েন বালা পুনকোট ইয়া কা স্কিম কনি কা খবর কা ওয়ানশফি না কা আকাশবাণী শিলং

0: কনিগরিকে খবর কবন শিফি নাক আকাশবাণী শিলং ক সরকার মেঘালয় কনপ্রিয়ং ইয়ে নর্থ ইস্ট ইন্ডিয়া ইনফ্রাস্ট্রাকচার সামিট আর হাজার আর হুন্রিউ কবন সলং হা কাকসান বাদ কাকানরিউ তরিক উজলিউ কতই কদরবার কানমানরা ইকি নোংলাম জং বারো ফ্রাতলি কি জেলা কথান সাতে লামেঙি হা কই কদন সান রিঙ্গান বেগি নৌমি খেমাত না ফ্রাতলি কিতনা ত্রেকাম জং ক সরকার পদেং অনপ্লে কদরবার উমন্ত্রি কতনা রোড ট্রান্সপোর্ট বাট হাইওয়েস উ নিতিন গডকারি হা লারিটি পারফর্মিং সেন্টার কবদন হা মৌ কিয়াং হাশিলং লক্ষ্মী ইলিনী বাকান্দে কলম্পং কব হে তাম হাপদেং কি দরবার সরকার কি বাল জুপনং হা কথান সাতে লামিঙি কিন্দন পালাত ফ্রাস পাকুদ কি ডেলিগেটস লাইস পাকুদ এ কি অফিসার সরকার কি নংলাম না কি কারখানা ত্রেকাম কি ফের ফের কি নং বৈ টিঙ্কা হা কাকি পেটেং কি নং সেকাম কি বেলা পও খমাত হাকলেন কী বাদ কিউই কিউই উ এম এল এ বা এ এল হ্যাং উলপন স্ং বা সরকার পদেং কলাফা জিং টিপসু বা কদং প্রখাত ইয়াক জিং তুরবা মান ইথু ইয়াক নেগ্রিম স্কুম ক ইনস্টিটিউট অফ ন্যাশনাল ইম্পর্টেন্স হা কিং ক্রেন বেকিন ফাই খবর উ বা এ এল হ্যাক উল অং বা খাম হাসুয়া উলা দেব ক্রেন বা উমন্ত্রী উব খমি এগাত জং কট কে খিয়া বা উল ইয় পদিয়াং রু ইয়াক জুবাব কব ব্যাং উ বা এ এল হেক উ অং বা উল ইয় ক্রেন খাম ভা বট উমন্ত্রী কাকত ক্যাখিয়া উ জে পি নদ দং সেন কটবা উতে উমন্ত্রী সরকার উলওয়ান প্লি পাটবা ইয়া কবই ক হসপিটাল হা কনি জেলা কি সাকি কি পত্রে হেগ্রমস কিল ইয়ন আইরু দা জিংথ হা কপর বা ওয়ান উমন্ত্রী ক সরকার পদিং সা কনি জেলা উ ডেপুটি কমিশনার উবাবাদ্রু ইয়াক বোর পঞ্জাত ইয়াক জিং আই জাকা পুতা হা সাউথ ওয়েস্ট গারো হিলস উলা আই জিং টেপ বলাদেব পিন মেটপিন বিয়াং ইয়াকি জিংন কাম্পারো হা কবে দেই বাক জিং সেউ পিসা ইয়াকি জাকা বলা শিম না কবন্তা কাটুরা বাইপাস ন্যাশনাল হাইওয়ে প্রজেক্ট বালা লাসদং রু ইয়াক জিং সেউ পিসা কাটকুম কতুলং খুবর সরকার বলা পিনমি লং বা ইয়াকি জিং সেউ পিসা বাই জাকা অন আই লিংবা কা পাবলিক ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম পি এফ এম এস অন দালা লা পিনশিসা নৌ নম্বর আধার লেকিন তু কি ত্রাই কী আলা আই জাকা না কবন্তা কানি প্রজেক্ট বাকিন পিনঠি কিনা বাইকলা দেব পিনে সো এক ব্যাংক অ্যাকাউন্ট জুমকি বারু আধার খনং বাকান অমদান কনো কনো জিংসা পন্থ হাপরেং কলাদন কিং পাট বা কিং এলং কব হে হাইও দেংগ্রে মিনিন কী বনপন পও ইয়াক জিং প্রসা হালোর কিং বম ব্যাং জং কিং সাম বোর দিং ইলেকট্রিক দে কসাই কম্পিউটার লিমিটেড হা দেংগ্রি সাব ডিভিশন লসখি ইয়াক জিং মানে শিমন্তা জুং কি পাট বা না কি রকম ইম কি ফের ফের কব কথোপ ইকি রং বা শনং কি রুতমেন কি নো এলাম জি কিং ভালং বার কি সামলা পুলি লসদং ইয়ে জিং পাটবা না ইউ দা দেংগ্রে তের তের সাদু ক অফিস ত্রেকম জ সাই কম্পিউটার হা দা দেংগ্রে বালাপন কুট হা মাদা নি লাই দা দেংগ্রে কিনু এ খি ইলা রা আদি জিং থা বর্তা প্রসা একতে কে জিং বম লা পন বিয়াং জ সাই কম্পিউটার কিলা দন রু শিবো নুট কি নংক্রেন কি বালাপন পাও ইয়ে কিং সঙ্গ দিয়াও হলর ক জিং সা পন থুট কবা খা খা জং ক জিং সাম বোর্ডিং ইলেকট্রিক হা কে কথান কাকনহন কব কনথোপ আর ফ্রাং উদ্গি সামলা পুরে জং কলেজ অফ কমিউনিটি সায়েন্স টুরা কলাসা হাকাশনং দিগলা পরা কবদন সাউথ ওয়েস্ট গারো হিলস কুম শিবিনতা নাক ওয়ার্ক এক্সপিরিয়েন্স প্রোগ্রাম ইয়া কবলা পুন লং কং সান হাকা থোপ জিং পুলে বি এস সি কি সামলা পুলে কিলা সা শিবনা হেকতে কি শনং বা কিলে সরজমেন বান এরাপ রু ইয়া কি লং ইং লং সেম বান টিপ সঙ্গ থোক খাম হা হারর কি জিং বাম কি বাতেমেন বাট কুম নো বান নাকন তিউ সু সু কে জিং এম কবা মান লাগা সঙ্গি কি সামলা পুলি কিলা লুমজিং টেপ হাকাবাই দেই বেকরকম বাম বা জুপিন মিলিয়ন হাকাতে কি শনং কুমনু কি ইম বাট ইয়া কি জিং ত্রাই জিং তা জুমকি হাসুয়াবিন পিনকোড এখানে খবর সাশি সেন পান পুলি বিয়াং ফি কিনে কি মাত কি পকং সান পঞ্জাব মন্ত্রী রং বাদো কর নরেন্দ্র মোদী ইয়াক গভর্নিং কাউন্সিল মিটিং বাকাতই জক নীতি আয়োগ মেনহেন কী হা রাষ্ট্রপতি ভবন জব সক এম এল এ বরেম জেলা উবদেরু ওই নি নৌ এলাম রং বাক এন পি পি ইউ জেমস পি কে সংমা হাক জিং জিৎ নৌ মিখিমা থমাই সাক ইং দরবার থাও আইন রাজ্যসভা পনখ্রে সরকার মেঘালয় বন পিয়াং ইয়ে নর্থ ইস্ট ইন্ডিয়া ইনফ্রাস্ট্রাকচার সামিট আর হাজার আর ফুন্দ্রিউ কবন সলং হাক খাত সান বা খান রেউ তরিক মেনতাও নাই কাতুগনি খুবর কলাকুন বাকলাওয়ান শিফি নাক আকাশবাণী শিলং সাশি পোয়ার কতা হাক পোয়ার ফ্রাবজি ইং সব গাই দিল্লি স্টেশন না কবন তাক খুবর কিন হিন্দি বান পন বোট খুবর ফ্রেং হাক পোয়ার ফ্রা খাত সান মিনিট কনি গেদে আকাশবাণী শিলং
1: आजकल भारत के गांव-गांव में छतों का रूप बदल गया है। जहां पहले छतों पर सिर्फ पापड़ और कपड़े सूखते थे, वहां पर अब बिजली बिल जीरो हो रहे हैं। गांव-गांव में लोग सोलर पैनल लगवा रहे हैं, आप भी लगवा लीजिए। 78,000 की सब्सिडी दे रही है भारत सरकार। 30,00,000 से अधिक परिवार तो इसका लाभ उठा चुके हैं। पीएम सूर्य घर मुफ्त बिजली योजना से जुड़ने के लिए रजिस्टर करें pmsuryaghar.gov.in पर।
2: हर घर सूर्य घर।
3: नमस्कार, आकाशवाणी से समाचार प्रभात के साथ मैं मुकेश कुमार। केंद्र ने असम और नागालैंड सरकार के साथ कच्चे तेल तथा प्राकृतिक गैस की खोज और उत्पादन के लिए त्रिपक्षीय समझौता ज्ञापन पर हस्ताक्षर किए। सरकार ने साइबर अपराधियों द्वारा सुरक्षा प्रणालियों को भेदने और वित्तीय बुनियादी ढांचे को निशाना बनाने के लिए एआई का उपयोग करने के बढ़ते खतरे की चेतावनी जारी की। विदेश मंत्री सुब्रमण्यम जयशंकर ने वर्तमान संघर्षों के बीच आपूर्ति श्रृंखलाओं और अंतर्राष्ट्रीय सहयोग का आह्वान किया।

0: Hello.
1: Hello.
0: Hello, good morning.
1: Good morning.
0: Good morning. People in the shack no got time.
1: Nah, shamong up.
0: Shamong up. Pide mano.
1: And they call rent.
0: I call rent. She parabi kong you be ne?
1: Para ako mi.
0: Nakajuk a yang.
1: Oh,
0: di dang sudah bi keren bi kong yubi na mau ngap ngasuh anta ni. Di pikir tengok mana kong ren.
1: Keteng simti.
0: Oi simti. Setengah tetak keteng jupi itu. Kong simti. Ngana kan mau no kong simti na mau ngap mah. Kani kari kesin bening kong ngayo punya keren bat pi. Namar ba da pi ay da ka keteng. Te kari ka keteng ka batamai ka ba. Ngampak juo punya keren kan. Kamtam na mau ngap. Tanang tangin ya pet choy ke jingrai pi kuak ke jingrai jung no.
1: Dua Shakira waka waka.
0: Shakira waka waka. Ta pi pet football ne.
1: Ken pi tampet le.
0: Dang ya rut kun ne.
1: Oken.
0: Kami hap ke por ngi mo sini. Ta ta pi nya sangap lang wanu wanu ne ke jingrai.
1: Dua ni song sangap ya pi tu.
0: Ta ku blei.
1: Ya kun nam ka pi.
0: Mhm.
1: ได้ยังยูวีได้ยูเมดูได้คุณเมดูบ้างหรอบ้างหรอคือบ้านสังกัดไม่ตัวกลางต่อ
0: ก็ตาคุณเลยชีบุญเอ๊ะแต่มันตาพี่ต้องพูนกำนังตรีกำเอ๊ะไม่ยังอ๋อจ้าน้องมุสจานอ๋อจ้าพี่สังกัดกับมุ้งใบเนี่ยนักเรียนดิวเนี่ยพวกคุณตาแต่กระดิ่งเด็กเรียนดิวพี่นับไรกระดิ่งชีบสัจจันเมื่อ
1: Tak
0: kata aku beli sibun setengah dia, we keren buat pi mo.
1: Atau.
0: Bye bye.
1: Bye.

0: বাড়তি বাড়া ধার নিয়ে আসলাম পাড়া লোক জমা কিনতে সেনরাং বাড়িয়া ফির কম জু
1: তো খুবই শিবন কি তাকি মৌকিস ইম গ্রি সদৌ কি
0: হ্যাঁ মিশাল সরা আছে
1: ও লাঞ্চরা তে কেস নে কম নে থাই গনে
0: কা
1: কেস নাপ রেডিও মো তো থাই কি লাইও সঙ্গ বফিলা পেন ডেডিকেট না কম তা জংকি রু বাই কি তুকি বা নশপথান শনো রে পি ওমতান উপসিং দে তো কথা ফিরু জাম নো খলান নো তো কবি অংখলি জং ফি বাম লগে যা খ্লুত বডি উম পিয়াং বাম বা ইম ইমলো টাক লা জাম না শাই ম
0: হাই
1: লাই তো কদি দওয়াই মবা দি দওয়াই থান ম
0: আচ্ছা
1: তো ওকে বাই বাই টেক কেয়ার ম হ্যাভ আ নাইস ডে বাই বাই
0: বাই বাই